0: শ্রোতা সকলে শুনে আছে ফিয়ে ফিয়ে ফুরে অনুষ্ঠানটি, আর অনুষ্ঠানত এইবার কাহ চাপিছ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয় পরিবেশ কলা বিভাগের অন্য এগারী ছাত্রীর ওসর তখেতর জানিবলে চেষ্টা করি আমাক কি পরিবেশন করে শুনাব।
1: নমস্কার, মোর নাম কুমারী ঋষি।

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ জেগা কেথানবাং নীলি বন্তিটি মুপি চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কেজাপনা চৰকাৰ পেন কাছাৰ্লি আংডেং আলং কেডেংপনা কেং কাম আংঠেক জাৰ্লি বাঙা তুমি স্কুল কি ও আফাই আপ্ৰাং পেণ্টা জুম্পন ও লুপু কালাখাপন আংঠেক আলং লংলো এডুকেশ্যন মিনিষ্টাৰ ডক্টৰ ৰনুজ পেগু ছচিয়েল মিডিয়া আলং কে পিপন আংঠেক আটেং সুরিহিনী রাইং কয়রা সি ইং কয়রা হিনী দিহিন ইংকান পেনলে পাংবার দামলতি সুরিহিনী রাইং কয়রা প্রি ইং কয়রা ফ আনিংকান স্টেট অলং প্রাইমারি আপার প্রাইমারি লাপেন মিডল স্কুল কেডান আংডেং অলং তা স্কুল কে ও আফাই কেলাং মিমি পেন জুমপনলো মিনিষ্টার পেন কাপাচা তাকপন আটেং প্রাইমারি আংডেং আলং চার্লি বাং আতুম স্কুল কে ও আফাই সুরিহিনী রাইং কয়রা সি ইং কয়রা হিনী একাডেমিক আনিংকান কি ফারুয়াং বং ফান্ত্রকরা টকবরা ফাইভে হিনী পেন সুরিহিনী রাইং কয়রা প্লি রাইং কয়রা ফ আহুত ফারুয়াং বং ফান্থমরা টকবরা নেরকেপ আমজুমলো নাসানসি মাধ্যমিক আংডেং আলং স্কুল কে ও আফাই সুরিহিনী রাইং কয়রা সি ইং কয়রা হিনী আহুত ফারুয়াং বং ফানিং কয়রা টকবরা কেথম পেন সুরিহিনী রাইং কয়রা প্লি ইং কয়রা ফ আনিংকান ফারুয়াং বং ফান ক্রেট্রক্সিরা টকবরা ফ আনজুমলো মিনিষ্টার কাপাচাকপন আটেং বাংসু আফাইসি স্টেট আলং কাচার্লি আহিন অসমারাতুম আনিং কেরুং পনালকত অসমারা ফান স্কুল আনাত কাপাপাংনু পন আফান সরকার কেডেং পন আকেং কামকে আলি লংপনলো মেঘালয় রংসুপি শিলং আলং থেলাং আর্নি কেপ্লাং পন সুলুক সুদাক আলাম সাই প্লাং পন দেট আফি আসাম লাপেন মেঘালয় আংবং লাপুসন সুলুক সুদাক কাপিজুম পন আফান হিনি স্টেট আংবং কাচেরক টকসি থেকলংলো লামসাই কেপ্লাং আপুটাক পাতুমি আসাম চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয় চিফ মিনিষ্টার কনরাড এ সাংমা পেন চিংকি পন সি লামথি এন পনলো লাপেন আসাম

registration keklempon amotor katewara bang lapen silong anat kedam kapuri arara tumkerai kompon apu thakcheng waiponlo lapen dela phi chief minister ahin penjapek ja hoikerai kom lapen kang thurpon ahin arpukido minister otul bora aphan tomonte print kelangpon lapen meghalaya arpukido hamphang pen kachingwai lapen ahok pet alamthi kelong pon pen lapen kenang sora keng kam kedeng phona phan hukum piponlo lapu meghalaya chief minister conrad ए संगमाता सोशल मीडिया अजोपेन असम चिपिनि सरपेन कचिंग किपन आलम थे पचेताक पनलो सोलो कतमन खांगपन सी हिनी स्टेट अंगबोंग रिंगडोक रिंगनी कचे क्रोय लपेन अफ्रांग असना तोमन केवान अफन मांगपन सी स्टेट हिनी कैबिनेट संगजा अंगबोंग प्रबजिन पेन कचिंग वाई पिदुपन पुपसी पचिनिलो खासी चालिया सोंग अमेन पेन अजहाक ओतलांगनु अतुम के खामखी असाय अंगबोंग असम गिजुई केलांग अतुम फान लपेन motor gari aphan katum prapon along state bjp asong atum lamthe kangtang pen sorsa intiponlo state cell help group asongja tumphan loan ke enpon ahin akerap ke piponji pura state government ke kam nekpon tanglo state revenue hamphang pen ke pipon alu ating cell help group active member atum loan ke enpon sika lak cap and personal loan alu kot along non pen ke stamp duty pe jokpon po bangsawar cycleong runji aphan Assam State Gramma Jivika Abhijanangkang Arlo Kiseng Pon Self Help Group Active Member Nangji. Lapen an member pu kehok pon ang thekalo chipi pon nangji. Lasua loan ke en akemang ke kaching thur mate karbar ke klem pon aphan pusi mang pon chodji. Chief Minister Dr. Himanta Biswa Sarma Patumi Delhi along Prime Minister Narendra Modi aphan chetong damsi sul langke the along kanahok kisung ke phuatong phan পুথত পাবচি পঞ্জী আলামথি আপুথাক চিংবাইলো কাচেতং আপরাহুদ প্রাইম মিনিষ্টার মোদী লাপেন লাসোয়া কিসুং কি ফু স্টেট আফান কেরাবদুঞ্জি আলামথে পুথত রুইপন থুলো কাচেতং দুপন্ডে তাফি ডক্টর শর্মা পেন সোশিয়াল মিডিয়া আজক পেন কানিং জে প্রাইম মিনিষ্টার মোদী লাংকেথি আপরাহুদ কাইকেতা বীরতা এন পঞ্জি বিদি সরিনাং বিদুন বমলো লাপেন কেডো আন আকেরাবতা নাং বিদুন বমলো লাপেন্ডে তাফি ইউনিয়ন জলা শক্তি মিনিষ্টার সি আর পাটিল ফান্তা চিফ মিনিষ্টার ডক্টর শর্মা চেতংলো লাপেন ইংডেং ফারুই সিরা থংকেব্রা ফ দুরান কাপ ফুটবল কাপাথু কাচিপাতি ফাইনাল কে পিনাপ দেখি কলকাতা বিবেকানন্দ যুবা ভারতী কাপাথু আকলামালং মোহনবাগান সুপার জায়ান্ট লাপেন ইস্ট বেঙ্গল এফসি আংবং পাথুপো পাতুবেজু শিলং আলং কাপি দোপন আদুন্থু সেমি ফাইনেল আলং মোহনবাগান সি কেদাম টাঙানিকান চ্যাম্পিয়ন আনং এ কেলং দুন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আফান টাই ব্রেকার আলং প্লি কেথম আগোল পেন পেরেমলো বিটা পাঁচে কাঙ্ক্ত নিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুংপি কাদু কাবিয়া ফান্তা কার্ডম পাজির সি কার্বিং ডেং পথা ডাং পন্থুল পিনিকে পাই পাই নিফাইং করাই সি ভমতা আর্নি আদুন্ধাং ডেং নাম দিয়ে প্রাং পিনিয়া সারলাম থে আর জে সেনাং পিনিয়া সারলাম থে কেপা থে উপরি কেহন কেদাম কি অনপি আলং কানিং জে এসন কেক্লেমলে এসন পরফান লামথে কেমান লাকি উভি চালা আকাম পেন্সি কেমান আলামথে ইনুত আরি সোমার ইংলং আরিত বপ্রি হন্ডাম

0: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্তু আংদেং দামদে ফ্রাং পিনি লামজি রংদেং আলং আর্জিক সানাং ইনুট আউসু মাতে আমুনিত পীরথে হাচেলু পুলোটাংতে আমাহাং কেথে আফারমান ইসি রেজিস্ট্রেশন আসাই ক্লেম বনাংজি লাপেন ইনুট আমুনিত বাংসু পীরথে পেন দাম লুটে লাতা রেজিস্ট্রেশন আসাই ক্লেম বনাংজি বাংসু আপুথাক আকেনাং সত আলামজির আর্জিক সেনাং কেথান পঞ্জি প্রসেন ফাংচু
1: মনিতকে পীরথে নাহাচেল পুলুতে লাসন্থত সে আর নিশি ঠিবেগ নাংক বন সিতামে ওসু ইনুত আমাহাং থেকদেত আফি লাসোয়া ওসু আর নিশি নাংথে নাংদিং সি মনিত নাংমান পেন পীরথে লং বোচে সনসে পো লাসি ইনু নামুনিত পীরথে লং বোচে সনসে জি পুলুতে পেনা আ নারনাতাং কিক্রয় একনাং সদ্যক ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এডুকেশন ফান্ড থিহেক পেন ইউনিসেফ আটেং পুলুতে ওসু ইনুত আমহাং থেকলো পুলুতে লাবাংসোয়া ওসু আমেথাঙামেন আমেথাঙা লংরি লাপেনকে আমেথাঙা খে ইয়ংথেক কাচিলংজি আরন লাপেন আজাকং লংবেগ নংজি লাহাই কাদোগোভে আজাকং কে বার্থ সার্টিফিকেট মতে মহাংকে থেক আংথেক লোপেনসি লং একপো লাপেনকে ওসু ইনুত পীরথিয়া লং আরন কাচিলং চেং আংথেককে বার্থ সার্টিফিকেট হেনল বার্থ সার্টিফিকেট পেনসি আকাপ্রেক কাপ্রেক আলে লাপেন আওয়ার সাইকে লং আজাকং পাংচেংপো নন ওসু ইনুত আমহাং থেকলো পুলোতে লাবাংসুয়া ওসু কপিয়া পোৎসি বার্থ সার্টিফিকেট মতে মহাংকে থেক আংথেক আলু কেদুয়া কেনাং সৎমা লাবাংসুয়া পুথাক চেথান ইকসিনাং নন মালমকে ওভে চুপ্রেকচু আকায় আপচি নাহক স্কুলা লংতা ওসু ইনুত আফান লো কাপাচির লিজিয়া ফান অ্যাডমিশন মতে আমেন থাবদুঞ্জি পুলোতে আফ্রাংসি কে আউসু আমেন লাপেন আর্তা সি আর্জু বাফ্রাং ইকজে লাসি লাসনা পরহুত ওসু ইনুত আফান স্কুলা লং অ্যাডমিশন কি পিদুলং জি আফান ওসু আবাং আমিথাং বার্থ সার্টিফিকেট মতে মাহাংকে থেকাং থেকালো দোভেক নাং ককপো লাআনসি স্কুলা লং অ্যাডমিশন মতে আমেন চেথাবদুলংজি জংসি ওসুয়াবাং আমিথাং বার্থ সার্টিফিকেট আবেদেত পুলোতে নাহক স্কুলা লংতা অ্যাডমিশন কেলং দুঞ্জিয়াফান আকাতোরা দোকক্তাহাই লাসি স্কুল অ্যাডমিশন কেলং জিয়াফান মেথাং বার্থ সার্টিফিকেট দোভেক নাংজি লাসি বার্থ সার্টিফিকেট কেদোকে আকেনাং সৎবিনং পুইলিতুম চিনি ইক নাংজি নন লাসন্থত সি নাংলি মেথাং ওয়াটার আইডি কাচেপালং জিয়াফান নাংলিমেন চেথাবদুঞ্চি পুলোতে আফ্রাংসি কে নাংলিমেথাং বার্থ সার্টিফিকেট দোনাং ককজি আথেমা ওয়াটার আইডি কাচেপালং জিয়াফান আফ্রাংসি কে নাংলিয়ার্তা নিংকানক্রি নার্কেপ প্লেংবেগ নাংজি লাআনসি ওয়াটার আইডি কেলং জিয়াফান নাংলিমেন চেথাবদুলংজি লাসি লাসনা পরহুত আহক পেট পেন নাংলিয়ার্তা নিংকানক্রি নার্কেপ প্লেং এডলোমা মাতে প্লেং প্লেলাংমা পুয়াবাংকে নাংলিমেথাং বার্থ সার্টিফিকেট সি থানিকপো লাসি ওয়াটার আইডি কাচেপালং আলংতা বার্থ সার্টিফিকেট দোভেক নাংজি পোয়ালাম ইলিতুম চিনি পামে নাংজি ইলিতুম জংসি মানতুনে সিতামে ইন্ডিয়া ডেট পিপেনাং তান মতে ফরেনার ডেট দামজি পুলুতে মেথাং আ পাসপোর্ট কেদোক আকেনাং সৎ আথেমা পাসপোর্ট আলংসি এ মেথাঙামেন মেথাঙার্তা মেথাং কেদোয়াদিম লাপেন মেথাং আ পিএ পোয়ামেন টক ইকজি লাসোয়া পাসপোর্ট আ টেংপেনসি মানতুনে সিতামে নাংলি ফরেনার ডেট কে দামজি আফান ভিজা লং ইকজি লাসি নাংলি মেথাং আ পাসপোর্ট চেপালং জিয়াফান আফ্রাংসি কে নাংলি মেথাং বার্থ সার্টিফিকেট কেদোপেনসি লং একপো লাসি লাসোনা পরহুত সিতামে বার্থ সার্টিফিকেট কেদোকে আকেনাং সট পোলাম ইলিতুম চিনি ইকনাংজি লাদাখ জংদামথুমে নাংলি জং সি গভর্নমেন্ট জবস মাতে গভর্নমেন্ট আবরেন ক্লেম একজি লাবেন কে গভর্নমেন্ট পেন কাপারলো কাপ্রে কাপ্রে কা স্কিম আমুখা ওয়ারসাই চু এন্দুঞ্জি পুলোতে লাদাখটা আফ্রাংসি কে নাংলি মেথাং বার্থ সার্টিফিকেট দোনাংকজি বার্থ সার্টিফিকেট আবেটিক কে নাংলি গভর্নমেন্ট পেন কেদেং স্কিমস আলং ওয়ারসাই কাচেপালং দুঞ্জি আকাতরা দোকক্তাহাই লাসি লাদাখ সিতামে মেথাং বার্থ সার্টিফিকেট কেদো আকেনাং সৎ বিনং পোলাম ইলিতুম চিনি ইকনাংজি নিংকান সিয়াং বং বাংকুয়ান সি মাহাংকে থেকমা লাসুয়া পুথাক গভর্নমেন্ট আতুম কাচিনি নাংজি ইসি থেতানার পুডো লাদাখ পিনপুর দামে রং রুবারলো হাওয়ার লংরি আরলো রং সপি লাপেন ডেট পিয়ারলো কোয়ান মা মুলুক কেদো আহক পেট পেন মুনিতা ফাইলাখা কেলংজি কে বার্ড

সার্টিফিকেট কেদো পেনসি লং একপো আনুতিন তা বার্থ সার্টিফিকেট দোলো পুলোতে লাসোয়া টেং পেন দেট পিয়ারলো আহক পেট পেন মুনি তা ফাইলা খা গভর্নমেন্ট পেন পাকলাং থেকপো লাপেন লাসোয়া ফাইলা খা টেং পেন দেট আরলো রং রূপ কাপাচিং থুরজিয়া ফান দিহিন লাপেন টাঙ্কা মাহা পেন চেংলক আসন আসন কাচিং থুর আসাই গভর্নমেন্ট পেন দেং থেকপো লাপেনকে দিহিন তামে আকান আহক পাদাম জফলটপো লাসি ইলিতুম আজাদ আসায়া মোলে চোখলেম পুসি তামে বার্থ সার্টিফিকেট কে মুনিত কায়লং ইসি থেতান আকচেরাপ দকক বিনং নন ডেথ সার্টিফিকেট মাতে কিথিয়াং থেক আলো কেদুয়া কেনং সরপুথাক চেথান ইকসেনাং মুনিত কায়লং বার্থ সার্টিফিকেট কোয়ান মা কেদুয়া কেনং সট ডেথ সার্টিফিকেট তামে লাপুয়ান থাক থাকসি কেদুয়া কেনং সট ইনোরামুনি থিয়াতলো মাতে আরং চেবই টাংলো পুয়াং থেক কে ডেথ সার্টিফিকেট মাতে কিথিয়াং থেক আলো পেনসি চিনি ইকপো লাদাখ পিনপুর দামে ডেথ সার্টিফিকেট কে জসেমেট পেট পেন হেমে পিয়া তো ফান পেনা আনা কেরাবলং নন ডেথ সার্টিফিকেট কেদো পেন কপি পিসি আলে লং মা লাসোয়া পুথাক চেথান ইকসেনাং হেমটু নিশিয়ালং হেমা হেমফু মাতে হেমা কে সার কালিতে সার পিয়া বাং বরেন ক্লেম বমা হুট জংসি আরং চেবয় জুই পুলোতে আফ্রাংসি কে আসমার তুমসি আদুলার বরেন কাচে পালং জিয়া ফান কামাথা কাচেবয় টং আদুলার বরেন কে ক্লেম লং আফান কে ইংলিশ আলাম পেন কম্পেনশনেট গ্রাউন্ড পুরো লাসি লাসোনা পরহুত আসমার তুম কিথিলত আপো কালিতে আপায়া দুলার লে বরেন ক্লেম জি পুলোতে আফ্রাংসি কে আপো কালিতে আপায়া ডেথ সার্টিফিকেট তো নাকপো লাসোনা পরহুত জংসি ডেথ সার্টিফিকেট আবেদেট পুলোতে আসমার পোগা তুম সেটা কিথিলত আপো আপায়া তুম কে ক্লেম তে কাঙ বরেন চোহাং দুন লং লেদেটপো লাসি আসমার তুম আফান আদুলার বরেন কাছে পালং দঞ্জি আফানকে ডেথ সার্টিফিকেট সে আলে পিএকপো হেমে পি আতুম ডেথ সার্টিফিকেট পেন আলে কে লং ফুঠাক চেথান ইকসেনা আপেন আন কাছে বয় টাং মাতে কে বয় ডেট আ হেমে পি আতুম আফান আমেথাং আপক পেন চেংলক আসম আর তুম পেন কাছে পাংরেং জি আফান গভর্নমেন্ট পেন কেরাপ কে পাজির জি আনিকান ভাং তা পেনাং আনা সাই দেং সোশ্যাল ওয়েলফেয়ার আসাই কাম পেন চেংলক কাপড়ে কাপড়ে কাসাই কাম পেন হেমে পি তুমা ফান কাপানং কেরাপ আসাই কে দেঙা পুথাক এলিতুম চিনি লাসোনা পর হুট হেমে পি আতুমা ফান কাপানং টাং আকেরাব লে গভর্নমেন্ট আলং চোহাংদুঞ্জি পুসিতামে হেমে পি আতুম আফ্রাংসি কে আপেনা না ডেথ সার্টিফিকেট পাকলাং ইগনাং কপো লানোতে হেমে পি আতুম গভর্নমেন্ট আলং কেরাব আসাই দোয়ানটা চোহাংদুন ইগলংপো ডেথ সার্টিফিকেট পেন আদুন থুয়া লে কে লঙা পুথাক চেথানিক সিনাং ইনোরামুনিত কেরেঙুনা হুট লাইফ ইন্সুরেন্স পলিসি ইংপুজি মাতে চুবিরটি জি পুলোতে আফ্রাংসি কে আচর মাতে আপিসু আফানসি নমিনি মাতে আদুলারমেন থাবিক জি ইন্সুরেন্স কাংপুয়া বাং ফুজং সি থিলত মাতে আরং চেবয় জুইলো পুলোতে কোয়ান মা কাপানং আতং কালপেন আলে আবাংকে আদুলার মাতে আপিসু সি কেলং নাংজি আরন্দ লাসি লাসোনা পরহুত আদুলার মাতে আপিসু আবাং লাহাই কাদু কাবে আপেনান ইন্সুরেন্স পলিসি কাংপুতে কাং আতঙ্কা লাপেন আকাপ্রেক আলে চেপালং জি পুলোতে আপেনান ডেথ সার্টিফিকেট দোনাং কপো লাআনসি ইন্সুরেন্স পেন কেলং নাংজি তো আনাতঙ্কা সিতামে লং একপো আদুন্থু ওক প্রাণাসাই কামাতুম আকাপ্রেক কাপ্রেক কিসু কাপাবির লাপেন কিসু কেলং পেন কেখাং কেজয় কেয়া পুথাক চেথান ইকসেনাং ইনোরামুনিত থিলতলো পুলোতে লাবাং সোয়ামুনিত আ ডেথ সার্টিফিকেট মাতে কিথিয়াং থেক আলু দোভেক নংজি পোলাম ইলিতুম চিনি ইগলো বন সিতামে ডেথ সার্টিফিকেট কেলং জিয়া ফান ফর্ম মাতে আলু কাপাপ্লেং নংজি আসন পাশন নি দো ফর্ম নম্বর ফোর লাপেন ফর্ম নম্বর ফোর এ লাসোয়া পুথাক কে অং দু আরা তাতুম চিনি ইগ এদের লং তাহাই ফর্ম নম্বর ফোর কে হসপিটাল আলং কিথি আতুম আফান লাপেন ফর্ম নম্বর ফোর এ বাংকে হেমালং কিথি পেন চেংলক তোয়ার আলং কিথি রিজাইলো আলং কিথি হস্টেল আলং কিথি লাপেন কাপড়ে কাপড়ে কাদিম আলং কিথি আতুমা ফানসি কাপানং লাসনিয়া ফর্ম মাতে আলো আলং কজ অফ ডেথ মাতে কেসু কাচলং পেন কিথি পু কেটক পাপলেং নাংজি আংদেং দো পিনপুর দামে লাহায়া কেসু আমেন ম্যালেরিয়া টাইফয়েড থাইরয়েড এইচ আকেসু লাপেন আকাপ্রে কাপড়ে কাফেরে মেমে আকেসু কেলং পেনসি মুনি তাতুম কিথি লাসো আং দেং আলং কপিয়া কে সো কে লং পেনসি কিথি মা পু ডক্টর আতুম ক্লার্ডাক পেন পাকলাং একপো লাসি ডক্টর আতুম কজ অফ ডেথ মাতে কাচলং লক আকে সো মেন কাপাকলাং আতেং পেন ওক প্রাণ কে লাংচারিয়া সাই কাম আতুম আনি কান ভাং তা আরং আরং দামসি কাফেরে মেমে আকে সো কাপাবির জি লাপেন কে সো পেন কাচিং রায় নাং জিয়া পুথাক রাত আফান কেথান কে মুম আসাই

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কেমে কেবানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দ উঞ্চজি লাহেনল এরং আথেংপি চর লুটে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকপো লপান আপর নাংলি তুম পুথল আদুন্থু লুঞ্চে থাকং দেহলং পেন লুঞ্জি রাজেক সনাং কি লুঞ্জি পখিলা লিখে পি লাপেন শুভরাম ইংহি কিলুনা লুঞ্চে থাক আলুনালাম থে নাংলে মানতে মালং পি

লং পোখেলা লিখে পিলা পেন সুবরাম হি কিলো নালুঞ্জির নাংলে মানতে মালং পি পালঞ্জির আর্জলং তাংলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দিন কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সিলাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্র খানলো ফুটো আদুন থালুন জেঠা কার্য এক সানাং প্রেসিং টিসু লাপেন মিরমিলি রং পি পি কিলো নালুন জেঠা আলু নালাম থি সুরি সুরি আংবং

লুঞ্জি থাকাং দেং লং পুথা দা দুন থা লুঞ্জি রার জেক সনা বিমল লাপেন লবিতা টি সুপি কিলো না লুঞ্জি থা আলুনান থে করপি রূপতালিন।

0: সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই বিষয়টি গভীরভাবে উদ্বিগ্ন, আমিও উদ্বিগ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কোয়ার দরে আমাকে নির্দেশ দিছে, আর তার আগে আগে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মেঘালয়ের মাননীয় মুখ্যমন্ত্রী কনরাড সাংমার হইতে কথা পাতিছিল, আর স্বাভাবিক পরিস্থিতি যাতে ঘুরি আহে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মর্মে মই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ডাঙরিয়ার হইতে যোগাযোগ করেছিল। এখেতেও এই ঘটনাটা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে আর উদ্বিগ্নতা প্রকাশ করেছে, আর লগেলগে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধরক আমার হইতে যোগাযোগ করবলে দায়িত্ব অর্পণ করেছিল।
1: মেঘালয়ত আবদ্ধ হয়ে থাকা মানুষের যাতে কোনো অসুবিধা নহয় তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শ্রীবরায় অবগত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিত দুইখান রাজ্যের মাজত থাকা সম্পর্ক যাতে বিনষ্ট নহয় সেয়া লক্ষ্য রাখবলে দুইখান রাজ্যের জনসাধারণের প্রতিবাদকারী সকলক মন্ত্রীগুলো আহ্বান জানায়। মেঘালয়ের রাজধানী শিলংত বুধবারে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিত রাজ্যখান আবদ্ধ হয়ে পড়া আর যাতায়াতের সমস্যাত পড়া লোকসক সহায়ের আরক্ষে দুটা হেল্পলাইন নম্বর মুক্তি করেছে। এনে সমস্যাত পড়া যিকোনো ব্যক্তি বা বাহনের তথ্য পরিয়ালের সদস্য বা যিকোনো লোকে এই হেল্পলাইন নম্বর দুটাত ফোন করে প্রদান করব পারিব। 0361-238-1511 অথবা 9-1810-14-8888 হোয়াটসঅ্যাপ নম্বর, ব্যক্তি বা বাহনের তথ্য, যোগাযোগ নম্বর আদিকে ধরে অন্যান্য তথ্য সমূহ প্রদান করব পারিব। এই তথ্যর ভিত্তিত সরকার তথা আরক্ষী মেঘালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন আর আরক্ষীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়ের ব্যবস্থা করব। সরকার আর আরক্ষী মেঘালয় কর্তৃপক্ষের সঙ্গে সঘনে যোগাযোগ অব্যাহত রাখিছে। আরক্ষী জনসাধারণক শান্তি শৃঙ্খলা বজায় রাখি সত্যাসত্য নিরূপণ করা তথ্য প্রকাশ করবলে আহ্বান জানাইছে। ইপিনে এই ঘটনাক লৈ আজি দ্বিতীয় দিনেও গুৱাহাটীৰ জোৰাবাটত চালকসকলে প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে। চালকসকলে একগোট হৈ মেঘালয়ৰ পঞ্জীয়ন নম্বৰ থকা গাড়ী চলাচলত বাধা প্ৰদান কৰে। অসমীয়া যুৱ মঞ্চ, বীৰ লাচিত সেনা, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ মহানগৰ সমিতিৰ নেতা আৰু কৰ্মীসকলে প্ৰতিবাদস্থলীত উপস্থিত হৈ এই ঘটনাৰে জড়িতসকলক শীঘ্ৰে গ্ৰেপ্তাৰৰ বাবে দাবী জনায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীক নতুন দিল্লীস্থিত বাসভবনত সাক্ষাৎ করে শিক্ষা, খাদ্য, অসামরিক যোগান আর নবীকরণযোগ্য শক্তিকে ধরে রাজ্যের অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সমূহক আলোচনা করে। সামাজিক মাধ্যমের একটা বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কেন্দ্রীয় মন্ত্রীগুলির সঙ্গে হওয়া এই আলোচনা ফলপ্রসূ আছিল বলে প্রকাশ করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রতি ইতিবাচক মনোভাব আর সমর্থনের প্রশংসা করে। মন্ত্রী শ্রীযোশী এস এন এ স্পর্শ ব্যবস্থার জড়িয়ে রাজ্যখনলৈ পুঁজির যোগান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে। এই ব্যবস্থার জড়িয়ে শিক্ষকসকলের আর্থিক সহায় নিশ্চিত করাত আলোকপাত করে। ইয়ার জড়িয়ে রাজ্য সমগ্র শিক্ষার রূপায়ণ অধিক শক্তিশালী আর সফল হব বলে আশা করা হয়েছে। এই বৈঠকতে খাদ্য আর অসামরিক যোগান তথা নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে রাজ্যখনক সাহায্য আগ্রহর কেন্দ্র রাজ্য সহযোগিতামূলক পদক্ষেপক শক্তিশালী করার গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনাদের সন্ধিয়া আঞ্চলিক বাতর শুনেছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের। সমগ্র শিক্ষা অসমে শিক্ষাযাত্রা প্রত্যাহ্বানের পর আকাঙ্ক্ষাল শীর্ষক বিশেষ পদক্ষেপ আরম্ভ করেছে। 2026-2027 বিত্তীয় বর্ষত বিদ্যালয়ে বহির্ভূত শিশুসকলক চিনাক্ত করে বিদ্যালয়ত নামভর্তি করাই পুনের শিক্ষার মূলসুঁতিলে ঘুরাই অনার ব্যবস্থা অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ লওয়া হয়েছে। গুৱাহাটীর জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত অংশ লৈ শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে কয় যে ইয়ার অধীনত সমগ্র শিক্ষার জিলা গুণগত মান ব্যবস্থাপক আর শিক্ষা স্বেচ্ছাসেবকসকলে প্রথমে বিদ্যালয় আধাতে ত্যাগ করা আর দীর্ঘদিন ধরে বিদ্যালয়ত অনুপস্থিত থাকা শিশুসকলক চিনাক্ত করব। ইয়ার পাছত প্রয়োজন অনুসারে শিশুসকলক আবাসিক আর অনা আবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র তথা মুক্ত বিদ্যালয় ব্যবস্থার জড়িয়ে পুনের শিক্ষার সঙ্গে জড়িত করা হব। এনে শিশুসকলক চিনাক্ত করার রাজ্যজুড়ি 20 আগস্টর পর 2862 বিশেষভাবে প্রশিক্ষিত কর্মচারিয়ে জরিপ আরম্ভ করেছে। 23 সেপ্টেম্বরলৈ এই জরিপ চলিব। ডক্টর পেগুয়ে ভাষণত বিদ্যালয় আর উচ্চ শিক্ষা বিভাগের আয়ুক্ত সচিব নারায়ণ কোঁৱৰৰ অনুপ্রেরণাদায়ক জীবন সংগ্রাম শিক্ষাযাত্রা কার্যসূচীর সঙ্গে সংগতিপূর্ণ বলে উল্লেখ করে। নারায়ণ কোঁৱৰৰ জীবনে বর্তমানের প্রতিকূলতায় যে শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করব নয় তারে শিক্ষা দিয়ে বলে শিক্ষামন্ত্রীগুলো মন্তব্য করে।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন, ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে সেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ল।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোন অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণ্ণাপুরম ফাইন্যান্সে লো আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পাৰে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপনার নিকটবর্তী মণ্ণাপুরম ফাইন্যান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম করিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লওয়ার সকলোৰে বাবে মণ্ণাপুরম ফাইন্যান্সলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
2: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আৰ্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মণ্ণাপুরম ফাইন্যান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আৰম্ভ কৰিছো আকৌ শুনোৱা হওক অনুষ্ঠানত প্ৰথমে শুনক ডলিগোছৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা আৰু প্ৰযোজনা হীৰেণ গোহাঁইৰ।

পিয়া চলি তোর শিশুর কোমল হাই নতুন দিনের ধুনিয়া সপন সেরে কিট কয় সরি সে যে আই তার হ্যাঁ পাক সেরে কিট কয় সরি সে যে আই তার হ্যাঁ পাক